0: You are
1: Dit is het weerbericht op Ujala Radio. Het is half tot zwaar bewolkt en er komen enkele buien voor, in het noorden mogelijk met onweer. Wind komt uit de zuidwestelijke richting en is matig, aan zee en op het IJsselmeer krachtig tot hard, windkracht 6 tot 7. Vanmiddag vallen er buien met in het noorden plaatselijk veel regen en kans op onweer. De temperatuur ligt rond de 14 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
2: Yekya.
3: Tofa.
2: Tofa? Tofa to mujhe dena chahiye tha.
3: तुमसे तोहफा मैंने ले लिया है
2: जी मुझसे
3: तुमसे तुम्हारी टीचर
2: जोकर इसका क्या करूं
3: इसे अपने पास रखो मैं तुम्हें तुम्हारे लिए तुम्हीं को लौटा रहा हूं
2: जी मेरे लिए
3: देखो एक दिन राजू बड़ा होगा लेकिन जोकर राजू ऐसा ही रहेगा भोला मासूम इसे जिसके हवाले करना सोच समझ कर करना दुनिया में जोकर के साथ जो करता है मजाक करता है

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres is info@ujala.nl.

तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल, दो लफ्जों में ये बयान ना हो पाए. Ja, de stem van Jay van de formatie Stars volume 4. Ja, heerlijke afwisselende gana hier bij Ujana Radio vandaag. Wat doet Jana het toch? Afwisseling geeft onze geest meer ontspanning dan helemaal niets doen.

ना यकीन था पहले पहले ये मोहब्बत है, ये मोहब्बत है शायद। फिल्म का नाम है इट्स माय लाइफ। Ja, de productie voor de film was eind 2007 begonnen en de film was in 2008 klaar met filmen. Maar ja, omdat er geen kopers op de distributiemarkt waren gevonden, werd de film in 2020 rechtstreeks op Zee Cinema uitgebracht.

मस्ती में घूमे घूमे और बाहों में झूमे झूमे। फिल्म का नाम है खानदानी शफकना और गाना का नाम है शहर के लड़की। Misschien heb je de clip gezien. Ja, dit nummer werd opnieuw gemaakt in deze film. En het bevatte ook Sunil Shetty en Ravina Tandon. Ja, beide waren ook in de originele film. Ja, uit de film Raakshek. Raakshek uit het jaar 1996. Ja, misschien heb je de...

0: उजाला रेडियो देश भर में, तू जाने है तो उजाला रेडियो, उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में, हर एक कोना में, ऑटो में, घर में सुनाई देता है उजाला रेडियो डीएबी प्लस के जरिए। उजाला इस वन हेल नीलम, तू जाने है तो ढिंढोरा बजा दीजिए।
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
0: Ujala, peeskrijgen. Ujala's Diwali Festival of Lights, zondag 1 november in de Meervaart. Met Sanjay Jodha, Mausmi Roy, Indrani Roy, Ravinder Singh Bedi. En muzikale begeleiding is in handen van Avishkar Orchestra. Presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november. Ticket wacht bij Galilena. Our programma is begonnen vanaf 2:30. Raad 8:30. Fakkeloptocht gezet hebben we een Georges concert doorgaat hier. Tickets vanaf €15. Wacht bij Galilena via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee. Avisé, Shubh Diwali. Toe je.

उजाला रेडियो का तार का नंबर नोट कर ले, 020-409-0807. बेलन tijdens kantooruren. Een mailtje sturen kan altijd natuurlijk naar info@ujala.nl.

पागल पागल फिरते थे। सोनू निगम एंड सारिका कपूर en zangeres die weer heel snel van het podium is verdwenen, Sarika Kapoor. Daar hoor je nooit meer iets van. Haar film kan naam Tumse Acha Kaun Hai. Tumse Acha Kaun Hai. Aap sune Ujala Radio par.